পিজেপুলো কালকুন আর সি আকাশবাণী ইটানা গজি রহো কলা স্রোকা তানমুগো পাগোয়া তামে মলিম বলি স্রো নুনো কাপে জাপা পুইলো কোনমি তাপাতো দো স্রোকা পুইলো কলিয়েন সি পুরায়ামু ইউনিয়ন মিনিস্টার শিবরাজ সিং চৌহান লা কিরণ রিজুজেঞ্জে ইয়াসি তোয়ালা মুজে মে কলা কালি কহো কাকা হাদু পালা বলু ইটানগর হো আদো হালা মো আঞ্কা আনমি হেম্পলা চিফ মিনিস্টার পেমা খান্ডু হেম্পলা মো আঞ্মি লারলা হো সোশ্যাল মিডিয়া হো পোস্ট মালা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী মলামি পায়ারো পাচলুলা মুনুমি হেম্ব মলা ইউনিয়ন মিনিস্টার আঞ্মি কাকা হাদোপা নেলে বিলা কম কহোপা হালালুলা খান্ডু মলু কলা মো আঞ্কা আনসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হু অরুণাচল প্রদেশ কা হে রুমিয়দু হো হেম্ব মন্ডুকে হালাকা কাকিনে হালালু কদো সিমি কাপিয়েপা ইনে কোন আলো হো ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ মান্ডিয়ালো হো চিফ মিনিস্টার পেমা খান্ডু মি গোলা মো লুরু সেলা সকালুরু সেলা কা মকোহো খান্ডু মো ইউনিয়ন মিনিস্টার মি সিসি নই লীলা দো হকা তামি লুকোলা দু কদা কো দ্রোয়ানু মিউমিকা বাসা

এজা আকাশবাণী ইটানগর আনি জুলাই লেট মা পংবং নি বুধবার এরুমা কেম বানচো সাইকা হবং বংনা হবংয়ে কাহ পাই ফালে মঞ্চুই জামি খামে পাংনু হপা কটং টিকাং লেবংকে ইউনিয়ন মিনিস্টার শিবরাজ সিং চৌহান হিয়া কিরণ রিজিজু নি নি নি লেকে তো আনাপ চিফ মিনিস্টার প্রেমা খান্ডু ফাই তামলে স্টেট মা টিচেন মোলেন এ পোকে হনুই বুটো ফাউলে হুমেলে হামলে হাইয়া মিনিস্ট্রিয়াল টিম ইটানগর লোক ভবন হেলিপ্যাড মখং এ আচেলে পংবং এ ইস্টিয়াং ডিস্ট্রিক্ট উইল কাপলে হোম হলে ডিংপিক আংকে থাইকে সামলে টিচেন বোমা ডেট চু রেনু ডেকে রায়লে পাংনু চিঙ্গাং লে টাংথোলে পাশিকা টাউন খা আংকে বয়িং টিংটং উইলে ইউনিয়ন এগ্রিকালচার মিনিস্টার শিবরাজ সিং চৌহান এ হলে হামপুং চোটলে পাউকে খানাক নু ফাই আপংলে পাংনু টিকটক বোমা হালে টুটা আপং কেটো মুঞ্জান মখাঙে সেন্ট্রাল গভর্নমেন্ট চিমাখাং আচু ফাই আন্তলে স্টেট এডমিনিস্ট্রেশন চিমাখাং আচু পাংনু টিকটং আলে ngoi jau লেবনলে হালে ইসিয়াং মা টিকটক ফাই মা হোম হাকা তো চু টিচেন এ পাংনু থামজক রাইলে লোয়ার সুবনশ্রী ডিস্ট্রিক্ট তো ইয়ালি তো তাঁলে ইউনিয়ন মিনিস্টার শিবরাজ সিং চৌহান কিরণ রিজিজু চিফ মিনিস্টার প্রেমা খান্ডু লে হাইয়া থমা মিনিস্টার কেন্টো জিনি ফাই তামলে মানি হিয়া পোটিন নিবা আংকে ন্যাশনাল হাইওয়ে থার্টিন এনএস থার্টিন লামটো হুমেলে আহাম কচাংকে হাইম হোমে হালে তুইতা আপংকে খানাক নু ফাই চাইতিকা তিকলে ওয়ান রে কে বোমা হালে থামজোকে খাতো সাত মোট টেম্পংলে মক মো তাইপুই লিকে বামচু টিকটোলে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিবিজি রামজি এক টু থাউজেন্ড ফাইভ তাম্পাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন্ডিয়া আংকে তিনখাখা ভুটো আনি মখাঙে টিকটো লে মকাই রুরেল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি এ রংপোটো হটা নিসাগা পং মকং কাপাংকে হাইয়া হলাম মখাং এ রুরেল ইন্ডিয়া ফান মাই জৌলে হলে হাইয়া ভিবিজি রামজি ওয়ানলাম রংচাংকে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরেল এমপ্লয়মেন্ট গ্যারান্টি এক্ট মনরেগা টু থাউজেন্ড ফাইভ মানমা লাইলিং কচাংকে হাইয়া হরেন হলাম রংপং তো মোট হানপাং

আবোর্ড চেয়ারম্যান জন্দাই বগে এয়ার কমোডর মুসাবিমে চপাহি সাগারু ইমু দনে আর হচ্ছে আনাশালম্র গেবানে কাজী জগাজে কব গভর্নর লাকে গানে বোর্ড মে আলি আর তা জমা কাজী উগা মিখা গায়ে কব লাকে ও বাদা আহগা এয়ার কমোডর মুসাবিমে বোর্ড চেয়ারম্যান আচুমানে প্রাম্বা জহি বাদা আনে গভর্নর মে লাগানে চপাহি সাগারু ইমু আপুই আলম্বচে রুগামি হে আয়ুহাপু আরু লাগাদা আহগা ভাইব্রেন্ট ব্লেস প্রোগ্রাম বিবিপি ক্লিনিক আপকে দোয়ার প্রোগ্রাম কোকমানে লিলিয়া গাড়ি কোকমা তামাকো আজিতলা মোবাইল মেডিকেল ইউনিট MMU কে আতিকমা টুইটেগা এগেনে মিঙালব্র আতুটেগা নাওদানে অরুণাচল প্রদেশ হেলথ অনে ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্টার বিউরাম ওয়াগেমে বুনি মানে দিল্লি মানে আচিপ আথো হিতগেপা লাগাদা আহগা MMU মা হে এম বে খোমা তামা তেহা জিগা তামা চি দা লাগা এচাহ এলাম গেবানে ইন্ডিয়া টিকা এমমা পাকু বুঝি পোয়া ক্যাম্পেন আখগা মাহ বুনি লোয়ার সুবনশ্রী ডিস্ট্রিক্ট জিরো আতিকোনে আচিপা প্রোগ্রাম আখগা মা দিশি অলি পার্মিমে সিচাইবানে পাকুচি ইলিখি মা সাবাম না গেবানে পাকুমা কেমিক্যাল তামা এটোজিম না লাইবাদা আহগা আজহিয়া মেম আলম্র প্রা আথরাম গেনে আতিগাছি জো না আচু প্রা বা এজি না নে পপুম পারে দিশি লোপসং সেরি মে বুনি ইউপি আতিগোচি দিশি অফিস মানে লিবাচা CBSE এক্সাম মা পপুম পারে ডিস্ট্রিক্ট মাচি মে কাজি গা বা আথুসুগা মা চিচাইবা মহ লাইবাদা আহগা আ মিটিং মা প্রিন্সিপাল আনম্র হেডমাস্টার আনম্র ব্লক এজুকেশন অফিসার আনম্র BRC দোনে CRC আনম্র দোনে ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স মাঝে ইমানম্র মে গিগা বাদা লাহগা বুনি তাওয়াং ডিস্ট্রিক্ট মাগো আতিকোনে সেবা আপকে দ্বার আখগা মা দিশি নাম গিয়াল আংমো দোনে ZPC লেখি গাম্বম ব্রম্ব ডিস্ট্রিক্ট মাঝে আজাবাবু আনম্র গিগা বামাহ আ প্রোগ্রাম মানে SIR খেতি বাচাও অভিয়ান দনে সেন্সাস জু এরগা চিপুয়া লাকে বাদা আহগা এটানিসি ইদুমিসমি আহ আলিমা অন দবাই এচা আকাশবাণী ইটানগর ডিব্রুগড় নালে ইদুমিসমি প্রোগ্রাম মা এচমতা আসে আহ সখিয়া মাহ এটানি হ্যান্দ আনি মেনা চিচা সেচি আহ